পরবর্তী শিল্পী শৈলভমা, গীতিকার স্বরূপ নায়ক, সঙ্গীত সরোজ নন্দা।

গীতটিতে শিল্পীমণি হলে বিভূকিশোর এবং অঞ্জল, গীতিকার নিজাম, সঙ্গীত অভিজিৎ মজুমদার।

সেসালের শিল্পী মানি হেলে মাধব এবং সুজি, গীত রচনা মনোরঞ্জন সাহানি, সঙ্গীত অগ্নিরাজ, কথাচিত্র মু দিওয়ানা তো পাই।

ভরতপুর বর্তমান সময় অপরাহ্ন পাঁচটা শ্রোতাবন্ধুকে অভিবাদন জনাই স্বাগত করুছু আমার আজিকার প্রথম অধিবেশন ক্ষমা চাহি সান্ধ্য অধিবেশন কার্যক্রম আমকেন্দ্র প্রসারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 204.5 মিটর তথা 1467 কিলো হর্জ যোগে এফএম র 103.6 মেগাহর্জ যোগে প্রসার ভারতী লাইভ স্ট্রিমিং আপ মাধ্যমে আপনার কার্যক্রম শুনে অধিবেশন আরম্ভ প্রচার করুছু যুবশ্রোতা বন্ধু মানক পাই কার্যক্রম যুববাণী

0: বলবে কি নাই সেটা কোনো বেগি আইবার হয়েছে কি নাই
1: নাই বেগি আইবা কথা নি আই মামা ভল করি নিকো করি বেগি বেগি কর দেস কাই কাজে বলে ঘর বাটে গলে বর্ষা এন্তি মারলানি পবন এন্তি
0: পবন তো হেলানি
1: এই লোক উড়ি যিবার হইছি
0: হাইটা তো বলনি এতে পবন আইলানি আমি ভাই বোনমন কে বিষয় কই দেব আজিকালি সঞ্জবেলা যে কাল বৈশাখী বললে নাই সেটা আইলানি সবু বাটে তো দেখি করি কোন বাটে পানি পবন খন্ড আইলা বলে গোর তানু পদাই না ভারা আর গোছ কুট তল তলে না রোয়া কি পিলা টক মিশা পদাই না কাড়া
1: আর দেখা নি বরস জবর আম হেরেলা সবু জায়গা ঝড়ি গলা মামা
0: এতে গাম হেরেলা যে আর না কোনি কাই করব সি পানি পবন কে তো গালা কোন বাটে কারা মারলা কোন দি পবন কে তো গো

0: নবীবরে চেলানি সেটার কাজে ইটাকে হেত করবার আছে বানজি, ইটা আছে বলি করে একা এটা চাল্লা আছে, মাত্র ইটাকে লোক মনে পাচারি দেলাইনি, এবে তন টিভি ভিতরে মোবাইল ভিতরে সব উডি গেলাইনি, মাত্র প্রথমটা কোনটা রেডিও কি নাই,
1: রেডিও একা তো মামা,
0: রেডিও রেলে কাজে একা লোক মন পানি কেড়বেলে মারলানি, কেড়বেলে জবর জবর বনিয়া বাতিয়া মানে আইলানি, কেমতি কাইটা সুবিধা অসুবিধা হলানি, কাই সবু দেশর বিদেশের সব খবর আমাকে মিলতে লাগি না, এবে মিশা মিললানি, মাত্র লোক মন সেটাকে পাচারি দিয়ে করে এবে ই তোর সোশ্যাল মিডিয়া ভিতরে ই জন টিভি ভিতরে আর ই ভিতরে উঠে গেলাইনি, সেটা মিশা র আমার পুরনা কথা মিশা র পুরনাটাকে পাচারলে না হে
1: না হে তো মামা রে
0: জবর কথা বার্তা হলে নাই নি ফোন মানে উঠে আলে উঠে দু
1: আলে আলে উঠে দু।
0: হ্যালো সরদা লাগবা গীত কে কইলা আসনি কন্তিন ন কইলা আসনি
2: মামা জার
0: জোয়ার জোয়ার
2: কেনতা আছো মামা নিমান অপন কে
0: পুরা পুরা ঠিক আগা আছো তুমি কেনতি আছাস
2: আমি বি ভাল অপন মামা
0: হেলে না গা খন কই দিয়া কইল তো আমার ভাই বিন মন জান ভাই কে কইলা নি কেনতা বলি করি
2: মুই কুমারী দিশা পাল কইলি নি আমার গা সীমা পড়া পোস্ট করনা থানা ধর্মগর জেলা কলাহান্ডি নু কইলি নি
0: সবু তো কইদেলাস না গাঁ কইদেলাস আমার তো আজ সর্দা লাগবা গীত কায় গীত শুনবাকে মন করি ফোন করলাস কোন কই দিয়া
2: গোটে গীত আছে যে না আলে ভাই বই নি মন না ভাই দে কথা গীতটা শুনাই দেলে
0: ঠিক আছে তোমার মন সর্দা গীত আম শুনাবাটা শুনাইবা আমার কার্যক্রম শুনতে রো আর ফোন করতে রো হ্যাঁ
2: আ মামা জোয়ার
0: জোয়ার জোয়ার না কাই ভাই।

এথার শুনতু গজল শিল্পী হলে মিতালি সিং আব্দুর রব চৌস হৈরানক গীত সঙ্গীত ভূপিন্দর সিং।

ধাইয়েলা অজিরণ বেমা ঘিচি দেলা মেল চাষিকা ধাইয়েলা অজিরণ বেমা কুড়কুড়ালা পেট চুটলা বাট ঘাট চুটলা বাট ঘাট চুটলা বাট ঘাট মামুর ভঞ্জা হেলা আটি মুরকুটি মামুর ভঞ্জা হেলা আটি মুরকুটি মামু ভচ না চর পটি মামু ভচ না চর পটি মামুঝি সঙ্গে কে হেবা কটি মামুঝি সঙ্গে কে হেবা কটি মামু ভচ না চর পটি মামু ভচ।

মামু খরচো না চরপটি, মামু খরচো না চরপটি। বেশি বেঙ্গল সোলা হয়েছে আমিলা, হয়েছে আমিলা, হয়েছে আমিলা, মামুর ভঞ্জা শুকে।

মনমোহনিয়া চালিতি সতেলো কদম ফুল যায় সি ফুটি সতেরে গরি কদম ফুল যায় সি ফুটি লহরি লতা তো

চহরা নাই কর মাজুলা চুজে হেবি ও তো থালি ছয়েলিলো মনু নাই জীবন বলি এ ছয়েলি মনু নাই।

আকাশবাণী জয়পুর বর্তমান সময় রাতে দশটা বাজি তেরেশ মিনিট। হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রমে আজ প্রচার করুছু একক হিন্দি চলচ্চিত্র রাম লীলার কতোটি গীত। গীতগুলিকে রচনা করেছেন সিদ্ধার্থ গরিমা, সঙ্গীত নির্দেশনা দিয়েছেন সঞ্জয় লীলা ভনসালী। প্রথমে শিল্পী হলে অদিতি পল এবং সাহিল হদ্দা।